0: আল্লাহ আর ইয়োগী।
1: খাহশ হ্যায় তুমে তেজ চালাতে হুয়ে দেখে, এ দিহাড়া থোড়ে দিন হয়ে লাগে বটে সাহেব জানে।